চুরে বাবুই জয়ন দায় চুরে বাবুই জয়ন দায় গাম চলি খেলা হরে পার দিয়া বলন বলে বা মঞ্জরালে তন বেসুর কুমা দমরে মারি দায়ত বলিয়া দমরে মারি দায়ত বলিয়া ফলে মোহ পিওয়া যদায় মাদে যা পিওয়া কার মঞ্জরালে যদায় কোন ঘটক যাত ঘট ডবরি ছে কোন দেওয়া ঘট ডবরি ছে কোন দেওয়া ঘট ডবরে বয়তনে দেয় দায়ত নবা ঘট ডবরে বয়তনে দেয় দায়ত নবা এঠা দেয় দায় কন না হয় পোনা ও যাজো ইসা ন বলিয়া পোনা ও যাজো যাই ইসা ঘটে ঘাটে এঠা দেয় দায় কন বা না হন্দায় তন লোদকে বাহ জড় জলাগা ইয়ে রে মঞ্জরালে বলন যাবালা ফাটল যাই ধা দেয়দা বোচলে পাওয়াই ভরভরা ভরভরা মার যাহ লাগাই দেয়দায় তান ইন্দাওয়া করহে যদায় না বলিয়া ইন্দাওয়া করহে যদায় না বলিয়া ইন্দন রে মারে কনাই না হয় কনাই পোনা মজাজ কান্দায় তান ইন্ডিয়া বা মঞ্জরালি কাব ইন্ধন রে চেড়া ঠমক ঠাম যদায় তান যে দে বজারিয়া কাঁটা ন ধাম জলাগ কাঁটা কটে যদায় তান গাদা তাইদা কনে যাহ পড়া দেয়দা কনে যাহ যদায় তান দায় তাহ হপ্তা দেয়দা কনে তাহ হেট বন্ধাহ ডুডু মাহ তাই ধাম দেন রাজপদ।

বহুত লাই তো মহাশামক লাগলো আই যাই দেখলাই মাদে বলা দেয় নাই হ জলদি এটা বেটি বলা দেয় বড় বারি নেবো জলদি এটা বেটি সবাই।